শ্রী পাঠক কি শাম 5:30 পর তরানে নয় পুরানে ৬:৩৫ পর ভক্তি সঙ্গীত কা কার্যক্রম সন্ধ্যা রঞ্জন ৬:৪৫ পর সঙ্গীত সরিতা 7 বিশেষ জয়মালা মোহাম্মদ আজিজ পর কেন্দ্রিত বিশেষ জয়মালা কার্যক্রম শুনিয়েগা পার্শ্ব গায়ক মোহাম্মদ আজিজ পর কেন্দ্রিত কার্যক্রম 7 বিশেষ জয়মালা কার্যক্রম কে অন্তর্গত 7:45 পর ইন্দ্রধনুষ কে অন্তর্গত জিজ্ঞাসা হবা মহল মে রাত 8 শুনে সুনো কাহানি বিশ্বাস কা পহলা ভাগ মুন্সী প্রেমচন্দ্র কী কাহানি হাচন অমরকান্ত দুবে প্রস্তুতি হর্ষবর্ধন গবৈ 8:15 পর চিত্রলোক 9 আপকে লিয়ে 9:30 পর আজ কে ফনকার রাত 9:30 পর আজ কে ফনকার কার্যক্রম কেন্দ্রিত হোগা গীতকার ভরত ব্যাস পর প্রস্তুতকর্তা রমেশ গোখলে 10 ছায়াগীত প্রস্তুতকর্তা রাঘবেন্দ্র নেগি 10:30 পর ঢলতি যায় রাত 11 শুনে চিত্রপট সঙ্গীত আপ সুন রে থে আজ দিনভর প্রসারিত হোনে বালে কার্যক্রমো কা সংক্ষিপ্ত বিবরণ আপ প্রস্তুত হ্যায় শ্রী রামচরিত মানস গান ভাগ 239।